শ্রোতা বন্ধু, এবে আসন্তু শুনিবা শিল্পী নিমাই চরণ হরিচন্দন কণ্ঠে এক পুরাতন রচনার এই ভক্তি গীতটি।

আকাশবাণী ভবানী পাটনা। শ্রোতাবন্ধু, প্রচার করলো চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন। এবে আসন্তু শুনিবা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত, প্রযোজনা সুহাস মহান্তি, সঙ্গীত পরিচালনা রাখলচন্দ্র মহান্তি।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত বর্তমান রিলে করে প্রচার করুছু সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ ও পরিপরি শুণবে সংস্কৃতরে সম্বাদ পর্যায়ক্রমে রিলে করে শুণাইব আকাশবাণী সম্বলপুর ও আকাশবাণী দিল্লি এই বিরতি পরিপরি।

শ্রোতা বন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছু শিল্পী নমিতা অগ্রওয়াল কণ্ঠে। গীত রচনা বিজয় মল্ল, সঙ্গীত নির্দেশনা তারকান্ত পণ্ডা।

আকাশবাণী ভবানী পাটনা। শ্রোতাবন্ধু প্রচার করলু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহীশ বিলাসর সঙ্গীতাৎমক পরিবেশন। এবে আসন্ত শুনিবা কেতোটি ওড়িয়া কথাচিত্রের গীত। কার্যক্রমের প্রারম্ভে প্রচার করছু কথাচিত্র ধনরে রাখিবু শপথ মোর, কণ্ঠশিল্পী অভিজিত ও নিবেদিতা, গীত রচনা ডক্টর নির্মল নায়ক, সঙ্গীত নির্দেশনা শান্তিরাজ খোসলা।

শ্রোতাবন্ধু কার্যক্রমের শেষ গীতটি প্রচার করছু কথা কহিব মো মথা সিন্দুর কথাচিত্রু কণ্ঠশিল্পী ইরা মহান্তি গীত রচনা ও সঙ্গীত নির্দেশনা অরুণ মহান্তি।

শ্রোতা বন্ধু, আজির দুনিয়ারে আমি সমস্তে প্রায়তঃ বস্তুবাদী হয়ে যাইছে। যা পাখরে ধন সম্পত্তি তাকে আমি আমার সমাজের বড় লোকর আখ্যা দিয়ে উচ্চ সম্মানর অধিকারী করে দেউছে। অপরপক্ষে যাহার ধন নাহি সে যেতে গুণবান হলে মধ্য তাকে

শ্রোতাবন্ধু, এবে আসন্তু অতি সরল ভাবরে গোটিয়ে কথাকু বিবেচনা করিবা। জনে আত্মীয়ঙ্কর কোনসি এক সামাজিক কার্যরে সি লোড়িথিবা তাঙ্ক বন্ধুবান্ধব একত্রিত হই কার্য তুলাইবার আম সামাজিক পরম্পরা রয়েছে। তাহলে আত্মীয় জনক নিমন্ত্রণ করিথিবা তাঙ্কর সবু বন্ধুবান্ধব সখা সহদর তাঙ্ক নিকটকু যিবা কথাটিকু বিচার করিবা এবং দেবা কথাটিকু বিচার করিবা। অর্থাৎ বন্ধু বান্ধব মানঙ্ক ভিতরু যেউমানে ধনিক শ্রেণীর সেমানে নিজ নিজর চারিচকিয়া দুইচকিয়া যানরে বসে দামি পোশাক পিন্ধি লোড়িথিবা বন্ধুঙ্ক ঘরকু গলে, আউ যেউ লোড়া যাইথিবা বন্ধু পরিজন গরিব সেমানে কিছু কিছু বসরে যাই রাস্তায় ওহ্লাই তাঙ্ক ঘরকু চালি চালি গলে। আউ পুনি যেউমানে লোড়িথিবা বন্ধুঙ্কর অতি নিকটরে অছন্তি সেমানে চালি চালি তাঙ্ক ঘরে পৌঁছিলে। এতগলা যিবার কথা, এবে আসন্তু দেবার কথা বিষয়ে সাম্যক বিচার করে নেবা। বন্ধু জনক যেহেতু তাঙ্কু এক সামাজিক কার্যরে লোড়িছন্তি, তাহলে কার্যানুসারে নিজ নিজর সম্বলকু দেখি দেবা নেবার প্রথা আম সমাজ

কথারে কথারে গীতরে গীতরে সময় তো গলা সরি খোলা ঝরকা কু এইটি রাখিবা আউ করিবানি ডেরি আজি অধ্যায়কু নেই শ্রোতা বন্ধু চিঠি খণ্ডে নিশ্চয় দেব কথা দিও তুমি এ অনুপমাকু পাশরি কেবে ন দেব খোলা ঝরকার আজির অধ্যায়কু নেই আপন মানকর মতামত ভরা চিঠি আম পাখকু পঠাইবার ঠিকনাটি হেলা চিঠি পাইছু কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা পিন 7660001 এবং হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8895994143।

আকাশবাণী সম্বলপুর আঞ্চলিক খবর পড়ছেন বন্যা মুখ্য খবর। রাষ্ট্রনীতিতে সেবা ভাবনা সামিল হলে বড় নিয়ন্ত্রণ লাগে রাজ্য সরকার সমন্বিত যোজনা কার্যকরী করছেন গ্রহণ উত্তর রক্ষী মুখ্যমন্ত্রী। রাজ্য সমবায় ক্ষেত্রকে আহরি বরকত করবার লাগি খাইবার তাই মেগা সমবায় সদস্যতা অভিযান সম্পন্ন হবার শুভারম্ভ। আর গভীর অবপাতের প্রভাব কি রাজ্যের ভিন ভিন জায়গা লাগি রয়েছে বর্ষা যেমন অতিজবর বর্ষা লাগি তিনটে জেলাকে করা গেল সতর্ক। ৰাষ্ট্ৰনীতি সেৱা ভাৱনা সামিল হলে দেশৰ প্ৰগতি ক্ষেত্ৰত এক প্ৰোৎসাহন মিলিছে বুলি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী কৈছে। ভদনগৰ টু বাৰাণসীত যাত্ৰা কৰা সেৱা যাত্ৰীৰ সৈতে আভাসী জৰিয়তে আলোচনা কৰি শ্ৰীমোদী কৈছে জীৱন্তী সেৱা পৰম ধৰ্ম ভাৱনা নেকি আগে বঢ়াৰ হ'ব। 2047 মহত বিকশিত ভাৰত তৈয়াৰ কৰাৰ যুৱপীঢ়ীৰ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ৰ'ছে। আজির যুবপিঢ়ি বিকশিত ভারতের নির্মাতা ও তার প্রকৃত সুফল সেমানে হি পাইবে বলে প্রধানমন্ত্রী কহিছেন। সপ্তদশ বিধানসভার মৌসুমী অধিবেশনর 3 নম্বর দিন বিরোধী মানকর হোহল্লা লাগি আইসিল গৃহ কার্য বাধাপ্রাপ্ত হয়েছে। এমএনডিআর সংশোধন আইন প্রসঙ্গকে নিয়ে বিরোধী দল সদস্য মানে গৃহ নহোহল্লা করেছিলেন। স্থিতিটি সুধার নাই আসবানে উপবাচস্পতি ভবানী শঙ্কর ভোই পহলা উপরবেলা 4 বাজে তক আর তার উত্তর আয়বা কাল তক মুলতবি ঘোষণা করেছেন। গৃহ আইন 2টা বিল আর 2টা রিপোর্ট উপস্থিত

0: স্থাপনকে গ্রহকে মুলতবি করা হয়েছে। কহল্লা ভিতরে সংসদীয় ব্যাপার মন্ত্রী ডক্টর মুকেশ মাহালি ও রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী দুইটা তারকা প্রশ্নের উত্তর রাখিলে। রাজ্যে বন্যা নিয়ন্ত্রণ করবার লাগি সরকার সামগ্রিক বন্যা পরিচালনা নাতে গোটে সমন্বিত যোজনা কার্যকরী করছেন বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছেন। বিধানসভার সদস্য ধ্রুবচরণ সাহুঙ্কর গোটে প্রশ্নের উত্তর দিয়ে মুখ্যমন্ত্রী কহিছেন, যোজনা অধীনটি বন্যা নিয়ন্ত্রণ যোজনা কার্যকরী করা, নদী বন্ধা সুদৃঢ়ীকরণ, সুরক্ষা ও পুনর্নির্মাণ করা বলে মুখ্যমন্ত্রী গৃহকে জানাইছেন। পর্যটন ও সামুদ্রিক অর্থনীতিকে নয়া গতি দেবার লাগি রাজ্য সরকার পুরীন অত্যাধুনিক আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল তৈরি করবে। এগি পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষ আও ওড়িশা মারিটাইম বোর্ড ভিতরে গোটে বুঝামণা পত্র স্বাক্ষরিত হয়েছে বলে বাণিজ্য ও পরিবহন মন্ত্রী বিভূতিভূষণ জেলা বিধানসভার সূচনা দিয়েছেন। মন্ত্রী কহিছেন, 2028 তক এটাকে কার্যক্ষম করবার লক্ষ্য রাখাযাইছে। এই প্রকল্প পুরী জেলার শিব সরুবালি থানে ভৌন্দিয়া নদী মোহনন চিহ্নট হয়েছিবা 60 একর জমিকে স্থাপন করা যা ক্রুজ টার্মিনালর যোজনাবদ্ধ বিকাশ ও কার্যান্বয়ন লাগি মুখ্য পরিচালনা অধিকারী ওড়িশা মারিটাইম বোর্ডকর অধ্যক্ষতায় গোটে স্বতন্ত্র সংস্থা গঠন লাগি প্রস্তাব রয়েছে বলে মন্ত্রী শ্রী জেলা গৃহকে জানাইছেন। রাজ্যে 2026-27 আর্থিক বছরের ই মাস 15 তারিখ খনি ও 21,586 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে ইস্পাত ও খনি মন্ত্রী বিভূতিভূষণ জেলা গ্রহণ উত্তর রাখিছেন। সদস্য শারদা প্রসন্ন জেলাঙ্কর গোটে প্রশ্নকে মন্ত্রী কহিছেন, 2023-24 আর্থিক বছরে 46,396 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। এমএমটিআর আইন 2026 সংশোধন লাগে 2005-2024 ভিতরে আদায় হয়েছে কেন্সি খনি টিকস বকেয়া কি বার্ষিক রাজস্ব ক্ষতির পরিমাণ রাজ্য সরকারঙ্ক তরফ ই ক্ষেত্রে আকলন নাই করা যায় বলে মন্ত্রী শ্রী জেনা কহিছেন। চলতি বছর বড়িতি রাজ্যের 26টা জেলা 37,43,943 জন লোক প্রভাবিত হয়েছেন আর 7 জনক জীবন যাইছে। ইতার সাথে 93টা গৃহপালিত পশু 2,12,533 হেক্টর ফসল আর 18,67টা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী বিধানসভার তথ্য রাখছেন। ব্যক্তিগত সম্পত্তি নোকসানর ভরণা লাগে 234,84,86,000 টাকা রাজ্য বিপর্যয় সহায়তা পাণ্ঠি দিয়েছে বলে মন্ত্রী শ্রী পূজারী কহিছেন। রাজ্য সমবায় ক্ষেত্রকে আহরি বরকস করবার লাগি গোটে মেগা সমবায় সদস্যতা অভিযান সম্বন্ধ মূল হেবা আইবাকাল মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এটা শুভারম্ভ করবে। ইতার সাথে ডিজিটাল জরিয়ে সদস্যতা পঞ্জীকরণকে সহজ ও স্বচ্ছ করবার লাগি নয়া মোবাইল আপ্লিকেশনর ভি শুভারম্ভ করা যিবা। এই অবসরে সমবায় ক্ষেত্র বহুটি প্রকল্পর শুভারম্ভ ও ভিত্তি প্রস্তর স্থাপন হবা কার্যক্রমটি সবু জেলাকে আভাসী জরিয়ে যোড়া যা। ইতার সাথে ওড়িশা সমবায় ইতিহাসটি পহলা থ লাগি প্যাক্স ও ল্যান্ডসম্যান চাষী সদস্য মানুষ লাভাংশ দিয়াযিবার ভি কার্যসূচী রয়েছে। সেটা মডেল মন্ডির ভিত্তিপ্রস্তর স্থাপন সহিত বৃহৎ শস্য সংরক্ষণ যোজনা অধীনটি তৈরি হবারকে থাকার গুদাম ঘরর ভিত্তিপ্রস্তর স্থাপন করা যা। সমবায় নিরীক্ষক ও রাজ্য পণ্যাগার নিগমর প্রার্থীমানঙ্কু মুখ্যমন্ত্রী শ্রী মাঝি নিযুক্তি পত্র ভাবে বাণ্টিবে। আপনমানে খবর শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক জনসেবার 25 বছর পুরা হয়েছে। জনসেবান দেশসেবা মন্ত্র আধারিত জয়যাত্রা ও ইহাদের চালিখেলা থাকা নিরন্তর অঙ্গীকারবদ্ধতাকে এটা দর্শাউছে। সেবা ও সুশাসনর এই দূরদৃষ্টিটি পরিচালিত হয়েকরি সরকার 2047 তক বিকশিত ভারত লক্ষ্য পুরা করবার লাগি সবুবেলে কাম করে আসুছন। সমাবেশী বিকাশ ও সামাজিক সশক্তিকরণ দিকে এই সমর্পণ জীবনকে বদলাউছে। সেবা সংকল্প অভিযানর আজ খাস করেছে আসুন জানা পিএম জন্ম মিশন বাদে 2023 নভেম্বর মাসে মূল হয়েছিল প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান পিএম জন্ম ভারত 75টা অতি দুর্বল আদিবাসী গোষ্ঠী পিভিডিজি যেমন বিকাশ মুখিয়া স্রোতন বাদ নাই পড়ন সেগুলি গোটে কেন্দ্রিক মিশন আয়
1: পিএম জন্ম পিএম জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান ইসকে তহত আব হামারি সরকার উন আদিবাসী ভাই বহনো তক পৌঁছেগি জিন তক অভি নহি পৌঁছা গয়া জিন মে সে জ্যাদাতর আব ভি জঙ্গলো মে রহনে কে লিয়ে মজবুর হ্যায় দেশ কে 22,000 সে জ্যাদা গাঁও মে রহ

0: মেঘ পাই আনি নথিব বা
1: সিয়ে
0: হ্যাঁ
1: পয়সা নেলা লু তো ভালো নউচি
0: ওহো নাই জে মা বাপা আমার ভালো আগুয়া চাষি
1: হ্যাঁ হব নেই দেখো বিলবাড়ি তার অছি চারি চারিটা মেশিনি অছি আমি মাগিলা লু কেমন করছি
0: সে ভড়া লগাউছি আউ ভাই জানিছটি এই যে মেশিনি কিনিলা আলকু রিহাতি রে কিনিথিলা বা হ্যাঁ এই আমরি চাষি ভাই ভৌণী মানক পাই যান্ত্রিক সব যো মিলুছি যন্ত্র পাতি বা রিহাতি রে মিলুছি আউ যদি আমি গোষ্ঠী মাধ্যমে কিনিবা আউরি লাভ
1: হ্যাঁ পাঠুটা হউছি কোন কি ইয়ে আমো দেশটা যাকর কৃষক কেমিতি আগুকু জিবে
0: কেমিতি সশক্ত হেবে
1: ভাল রোজগার পাইবে
0: পরিবারর অবস্থা কেমিতি সুধুরিব
1: সেটি পাই যো যান্ত্রিক কৃষি
0: হ্যাঁ ভাই আগে আমি যেতেবেলে চাষবাস করুথিলে এ পুরুণা পদ্ধতিরে বা সময় বলু নথিলা আই এইনে তো কেই খুনুকা কাম হই যাউচি
1: পুন পরিশ্রম অধিক হউতলা
0: হ্যাঁ পরিশ্রম কো নাভ বাহারু নথিলা
1: খরচ বি বড়ি যাউতলা
0: হ্যাঁ
1: মু কোন কইবি মিশিনি যদি নাগুচি
0: হ্যাঁ
1: আমর পরিশ্রম কমুচি
0: হ্যাঁ
1: সময় বলুচি
0: সেইতি পাই তো আমি গোষ্ঠী করিয়াকো সময় পাইলু
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: মহিলা মানে গোষ্ঠী করিবে লাভ নেবে আর ফুনি যো আমর চাষী ভাই মানে রহিলে
0: সেমানক পাই বা ভাই ফার্মার্স ক্লব বাহারলানি
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: সংগঠিত হেবে
0: হেবে
1: সুযোগ নেবে সংগঠিত হি রহিবা রিহাতি দররে মিশিনি পাইবা
0: হ্যাঁ
1: আর লাভ হবি ভালো হব সময় বি বলিব আউ যাহারা যেমতি কোন কেতলে কিছু বলি যাউচি তাহলে টিকে নবঘন ভাই কি মনে পকাইবো কোন
0: সেই তো বুলেই মকেই নবঘন ভাই পাখকু আসিলে হেইটি ভাই সঞ্জ ঘড়িবা পল্লি গীতটে শুনিলে কেমিতি হুঁতা
1: মু কেতলে মনা কলি তুমি তো খাইব কর বকর বকর বকর হউচৌ
0: নাই নাই পল্লি গীত শুনিবে তারপরে আগুকু কথা হবা হেলা
1: পুনি
0: এই চাষবাস উপরে বা
1: হউ হউ হউ হউ

0: পাগটি যেমিতিয়া হেইছি,
1: গীত বি সেমিতিয়া।
0: পুনি তুমি যো জোড়াক জিনিস আনিছল জানিকি মোর আজি ভাল।
1: মোর ভাগ কেতে ভাই, গোটিয়ে তো পড়িছে খাইবে আও।
0: হ্যাঁ, তোম গোষ্ঠীতে তৈরি করছিল
1: কিন্তু এথরক ভাই ভাল বিক্রি হেইছি।
0: ভাল বিক্রি যে এই যো আমার কর্ম মান্ডিয়া জাতীয় খাদ্য।
1: হ্যাঁ,
0: সেইগুলা কপরা কোন ভাল তো মানে করছ সব
1: মিঠা কলুনি বারো ভোজন।